0: ফাহে তিমান রাজকালাঙ্গে এউরেঙ্গে কিবাইম বাদল হিপেবিমে আদি হামাকাশাওয়ারুম এ দেরা এ বাহি লুত বাগাগে মিহুঙ্গে রাসায় আল আয়কাতুগে রব্বানি দয়াবে ইঙ্গিগেমবা মগিগা কঙ্কাশাওয়ারে
1: وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ
0: هَمَا كَشَوَرُمْ حِجْرُكَ أَهُلْوَرِمْ إِبَهِي ثَمُودُ بَاغَا مِيهُمْ رَسُولٌ دَوْكُلَوْوِهِ

আল্লাহকে আমর ফুল আতৈজ্যে ফাহেতে বা মিহু একং আবাসুমান নে দেশ এওরেন শারীক কুকুম রুণ থাকে তিং একলাং হস্ত হিরবে মাতবেরবে বটিগিমবে।

আদি হাসিতাকাং উন্দগুলাই বরবলিখান দিগে মেনুই এ রসকা হামি হুন্ন দেবে খম নোয়া রসকা এ নাম সুফি তে ব্যামি হুঙ্গে বুরা থাকে উফলা দে হাম খসবর তে ব্যামি হুঙ্গে বেরি রসখলাঙ্গে নুহানু ওগা বন্থ রাহিম বন্থ রসখলাঙ্গে কং খসবরে।

বাগলাই হেমার সেদবে এই থিয়বা মিহুং এত কেচ্ছে সবার ও মশাই আদি জিন তেগে গতুগে আদি থিয়বা মিহুং নুদন্ন থাকেতি একলাঙ্গে হাদ্দবতে।

এবার মিহুন্নার টাকা খাণ্ড খিদুমাত্তেরি করে বি একালাঙ্গে এই তিয়াবা মিহুং এ খাণ্ডুন থা যা মাসকে ওমার টাকে আদি তিয়াবা মিহুং আলা উড়ে গাহানা এ খাণ্ডুন নেরে নেগুমার টাকে আদি এ খাণ্ডুগা গোস আইসওয়া উলন্ত তিবা দেখে নুয়ে আদি এই তিয়াবা মিহুং এ খালাঙ্গে ফাদলুবন্ত কামুন দেবুমং এদি গতমার টাকে আদি তিয়াবা মিহুং শুকুর কুরমার টাকে।

এই আদনে কিউন স্বর্গে থাকে, এ স্বর্গে থাকাং এওরেম বান্না আনেতে, এ তাঙ্গে দশম খোরতাং হিঙ্গা হিঙ্গা হরেতে, এওরেং এদে খান্ত এওরেন নাটাকা এ থাঙ্গাবে থাকুয়া বেরিন্না আল্লাহ জাজা দেবানী এফদাইন্নে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবা ফাবে আসালুল্লাহ আল জান্নাত ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং এদিমিয়ালা দন্নবানি হামাই কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকাগে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হামাই কানি একালাং গাশ
1: මේ දිවිරාජ්‍ය ගඩු දිවිරාජ්‍ය ගඩු තින්ගඩි 29 මිනිත් කමගෙනස් තෙනි මියත්ගේ අසුරු නමාදවගුතුගේ පංගියා පංගීතුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

আমলটা কবুল করে বিনা বিফাবানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাবানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাবে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমা কালেক ফান আমরবে বিকিমবানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দিন খলাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ শিব আতি সুমার সূরাত গা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহি দ্বীনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দিন খলাস করাওয়া একলাঙ্গ কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমল আদি মুদলুং কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গাহিদ মং আঙ্গওয়া আল বাইনা সূরাত কে ফাসফন আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুন আমরুন ওয়েব কিয়ামত দওহুন আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহবন আয়াতুকা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়েবা মিহুং কুরে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নমা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামেব আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেব

0: মেয়েদুকে প্রোগ্রাম আমি ব্যবহার কুদিন নাকি আইলা সানায়া ইসা আদি আইরা মি কুদিন নাকি মি প্রোগ্রাম গেনেস্তিনি তিয়া কুদিন গে মারিয়াম মান্টি মি প্রোগ্রাম উফেদ্দি নসেত্তত উরিহা কুদিন নবেস উফাভির বগুত কলকং এদেমু বাকি বেলানা আসসালামু আলাইকুম
1: তিত্তি তিত্তি কুচ্চে
2: ইলমি নূরুং হিত্তং আরো কুরুয়া দেদুনিয়েগে বাজ্যবেরিকমা মগু দক্কাদে
1: তুলহেয় ফুতুনতেরে উফাবের দিরুলমাকা রাস্তা ফাহি কোত্তে
2: উম্মিদু আকোদ্দি একনিবেরিকম ফিলুয়াদে
1: দিবেহরাজ্যেগে আডু
2: এংহা 1440 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
1: 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাতকে খাজানা মুসালিকদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: গেহি রাজ্যেগে আডু
0: ইংহাস হাতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: কুড়িবার্তাকে টিকটক ভিডিও চ্যালেঞ্জ
1: তিরশগা কুড়ে ঈদ কুড়িবার্তাকে ভিডিওতা আড়গন মেন্ন হিসা কুড়ব্বা
0: এম মিনিটা 30 সেকেন্ডতা দেমেদুগে কুরু ভিডিও এ দিবে রাজ্যে গাড়ুগে টেলিগ্রাম নাম্বার 731 6951 ফোনবা
1: এহুন তেরিম ফোনোয়া ভিডিওতা দিবে রাজ্যে গাড়ুগে টিকটক পেজ আপলোড কুরাড
0: এমএ গিনা ভিউজ দিবে ভিডিও ইন হুশড়ি ফরাতকা ইনহাস রুফিয়াগে ফ্যাসা গিনাম
2: নসিবেরিয়া এরলান কুরানি মে 29 ওয়ান দুহুগেরে দিবে রাজ্যে আডুগে টিকটক লাইভ কে তেরিন
3: ঈদ কুলিবারতাওগে টিকটক ভিডিও চ্যালেঞ্জ ইনহাস 17 40 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড হামেকানি দিবে রাজ্যে গাড়ু

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসানিক উদ্দে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
1: গেহি রাজ্যে গে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিথ করবা ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শওয়ারুন তিয়াবামি হুন দুআ কো দন্নওয়ানি আসসাওয়া ওয়ারিগামবা আদি কুত্তম ওয়ারিগামবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলমু ফুলাগে ওয়ারিগামবানি তিয়াবামি হুননা একুগে
1: ಚೇಗಡು ದಿವಿರಾಜೆಗಡು ಫತಿ ಹತರು ಗಡಿ ತಿರಿ ಸತರು ಮಿನಟು ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದ ಒಗುತುಗೆ ಪಂಗಿಯ ಪಂಗಿದುವ